মানপুর সাবির জিলা মুরাদাবাদ সে শেখ জিয়াউর রহমান, শেখ আতাউর রহমান, শেখ হাবিবুর রহমান, হিঙ্গোলি মহারাষ্ট্রে শাহজি বোড়খে, শ্রীমতী নন্দা বোড়খে, হনুমান বোড়খে, উত্তম জমদাড়ে, মিঠু মোড়া দুর্গা চৌক রায়গড় সে গেন্দলাল শ্রীবাস, কৌশল শ্রীবাস, কৃষ্ণ কুমার যাদব, লক্ষ্মণ ওয়াধওয়ানি ওর গেন্দু ভাই, বঙ্গালি পঞ্জা নাগপুর প্রকাশ রম্ভাড়ে, ভারতী রম্ভাড়ে, জাহ্নবী রম্ভাড়ে, বৈষ্ণী হর্ষল রম্ভাড়ে, আষ্টী জিলা জালনা মরাঠাওয়াড় সে সৈয়দ ইউনুস, সৈয়দ নোমান, তনবীর মসরত, সৈয়দ নিজামুদ্দিন, রামভাউ তান্দলে, বটিন্ডা রোড মন্ডি ডব্বালি সে রাজেন্দ্র নারং, অঞ্জু নারং, মোহিত নারং, তানিয়া নারং, ভাগলপুর উস্তু সে প্রদীপ কুমার মন্ডল, আশিস মন্ডল, কুন্দন মন্ডল, করিনা কুমারী, পূজা কুমারী, আরতি কুমারী, সুনীতা দেবী, পটেলনগর মলোট সে ডক্টর রমেশ কুমার জজোরিয়া, গীতা রানী জজোরিয়া, গগনদীপ জজোরিয়া, আরজু জজোরিয়া গুড্ডু, গাঁও কলমন্ডি খুর্দ, জিলা ঝালাওয়াড় রাজস্থান সে অনুপ সিং নথাওয়ত, গ্রাম খন্ডিয়া গেট কলোনি সে অমরজিৎ, শিবম সুখলাল, অমরপাল, ঋষিপাল, সিদ্ধার্থ ওর ইয়স, আহমদগড় মন্ডি পঞ্জাব সে মোহাম্মদ আনোয়ার অনসারী, রবীনা, আফিয়া, জাভেদ অনসারী, ইন্দ্রপ্রস্থ সদন রুদ্রী, জিলা সমতরি ছত্তিশগড় সে চন্দ্রকান্ত, সীমা সাহু, সূর্যকান্ত, রাকেশ সাহু, শুভম সাবিত্রী সাহু আর শিখা শেফালি, রায়পুর সে বিনোদ মন্ডলকর, বীণা মন্ডলকর, বিবিধা মন্ডলকর, মোতালা মহারাষ্ট্রে বিজয় সুরলকর, রতনমালা সুরলকর, আরাধ্যা সুরলকর, বড়ি গ্যাবি চৌরাহা বারাণসী সে অরুণ কুমার মালভীয়, নরগোড়া ছত্তিশগড় সে মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী, টুইঙ্কল ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী ওর দিশা গোস্বামী, ট্যাগোর গার্ডেন নই দিল্লি সে রবীন্দ্র সিং ছাবড়া, ইন্দ্রজিৎ কৌর ছাবড়া, সুইটি ছাবড়া, গাঁও ফ্রান্সি জিলা হিসার সে রাজকুমার ডুডি, প্রমোদ কুমার ডুডি, পুষ্পেন্দ্র কুমার ডুডি, ঝজ্জর হরিয়ানা সে বিট্টু ভাটিয়া, রীটা ভাটিয়া, রজত ভাটিয়া ওর মায়ঙ্ক ভাটিয়া, নাভা জিলা পটিয়ালা পঞ্জাব সে সোমদত্ত কেরো, জ্যোতি রানী, গুরমন্ত কৌর ওর মন্নু। আপ সভি কি ফরমাইশ পর আইয়ে শুনতে হ্যাঁ কার্যক্রম কা আগলা গীত ফিল্ম বর্ডার সে আওয়াজ হে সোনু নিগম ওর অলকা ইয়াগনিক কে সঙ্গীত নির্দেশন হে অনু মলিক কা গীতকার হ্যাঁ জাভেদ আখতার।